শ্রোতা বন্ধু শুনুলে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার কার্যক্রম টিউন করেছেন 100.1 এফএম আকাশবাণী কেন্দুঝর। সময় পূর্বাহ্ন 10টা। কার্যক্রম পরিসরক যাওয়া আগর প্রথমে শুনে নিয়ন্তু আজ প্রচারিত হওয়ার কার্যক্রম সূচনার কতোটি।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

অবদান চিরস্মরণীয়। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিশিষ্ট সাহিত্যিক সচেতন রাউতরায়ঙ্কু শ্রদ্ধাঞ্জলি জানাই কইছন্তি, তাঙ্ক কালজয়ী রচনা ওড়িয়া জাতির সাংস্কৃতিক চেতনাকু রুধিমন্ত করিবা সহিত ভাষা ও সাহিত্যর ভিত্তিভূমিকু সুদৃঢ় করিছে। উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া কেন্দ্র সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত মহান বিপ্লবী কবি পদ্মশ্রী সচেতন্দ্র রাউতরায়ঙ্কু শ্রদ্ধাঞ্জলি জানাইছন্তি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ যুব ব্যাপার ও ক্রীড়া মন্ত্রণালয় মাই ভারত প্ল্যাটফর্মে বিকশিত গ্রাম 2026 অধীনে জাতীয় স্তরীয় কুইজ প্রতিযোগিতা আয়োজন করুছি। প্রথম পর্যায়ে যুবগোষ্ঠীকে সীমান্ত গ্রাম কার্যক্রমে নিয়োজিত করা স্থির করা যাই। দেশব্যাপী কুইজ প্রতিযোগিতা আসন্তা 20 তারিখ পর্যন্ত আয়োজন করা। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 500 ঊর্ধ্ব মাই ভারত স্বেচ্ছাসেবী এতে অংশগ্রহণ করছেন। সীমান্ত গ্রামগুলোর পরিবর্তন, স্থানীয় সংস্কৃতি, পরিবেশ সচেতনতা এবং অঞ্চলগুলোর সুদৃঢ়ীকরণ করা লক্ষ্য রাখা যাই। আসন্তা মৌসুমীকে দৃষ্টি রাখি কেন্দ্রঝর জেলা প্রশাসন পক্ষর প্রাকৃতিক বিপর্যয় পরিচালনা কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। জেলাপাল বিশাল সিংহ অধ্যক্ষতায় অনুষ্ঠিত বৈঠকের জেলার মৌসুমী সময়ের সম্ভাব্য বন্যা স্থিতির মোকাবিলা বিভিন্ন বিভাগের প্রস্তুতি সম্পর্কে সমীক্ষা করা।

0: কথা বহি যাওয়া পানি কেবে লেউটি আসে না তেণু করে মো অভিশাপ নিশ্চিত ফলবত্তরী হব এণিকি নিরুপায় হয়ে পড়লে রত্নাবতী এবং চিত্রাঙ্গদ মন মধ্যে চিন্তা কলে কোঠি গেলে আমি রক্ষা পাই সাত দিন মধ্যে রাজা চিত্রাঙ্গদ কর গণ্ডি মুন্ড অলগা হয়ে যাব সেই সময় হঠাৎ গোটে বুদ্ধি জুটলা রত্নাবতী মুন্ডরে রত্নাবতী কহিলেন স্বামী হে মোর পিতামহ হচ্ছেন হনুমন্ত সে ঋষ্যমুখ পর্বতরে রহন্তি রামঙ্কর পরম ভক্ত আউ সে বিশেষ পরাক্রমী মধ্য তাঙ্ক নিকটরে যদি আমি আশ্রয় নবা কোনসি শত্রু আউ আপনকর গন্ডি মুন্ড অলগা করি পারিবে না কোনসি শত্রু আপনকর আক্রমণ করি পারিবে না
1: চলো যিবা সে পিতামহঙ্ক পাখকে
0: এইয়া মনরে চিন্তা করি রত্নাবতী এবং চিত্রাঙ্গদ যাই ঋষ্যমুখ পর্বতরে হনুমানক নিকটরে পৌঁছি গলে এবং হনুমানকর পাদ ধুই মথারে বলি নেলে এইঠি হনুমান কহিলে হে নাতুণি নাতুণি জয়ী আজি এ অসময়ের কাহিকি মো নিকট আসি পৌঁছি গল আসিবার কোন অভিপ্রায় অছি কুহ এইঠি রত্নাবতী কহিলা হে পিতামহ আপন যদি তিনবার সত্য করিবে তাহলে মু সমস্ত বৃত্তান্ত কহিবি হনুমান তিনবার সত্য করিদেলে এইঠি রত্নাবতী সমস্ত ঘটনা বুঝেই কহিদেলে হনুমানকে হনুমান কহিলে ঠিক অছি সাত দিন মধ্যে যদি রাজা চিত্রাঙ্গদর গন্ডি মুন্ড অলগা হবার অছি তাহলে সাত দিনর সূর্য অস্ত হওয়া পর্যন্ত মু দায়িত্ব নেবি আউ এতে কহি লাঙ্গুড়কু করিছ।